0: ছাড়াই
1: সাতর ভাইকর মতো আউরি চেয়ে লাই
2: নাম চাহিঁ মেরো কৃষ্ণবার নেপালী হো মেরো ঘর চাহিঁ ভীমেশ্বর নরপালি বরাল পাঁচ ধরমবার টাইল ঘুমকি ভাঞ্চন সাধার নালা ইয়ো বনে পশার ইয়ো মুনারা ধাই রাহছু ছিরদারি ছিলমা ইয়ো আজাকাই দিনমা ইয়ো মুনারা ধাই রাহছু যা পয়সা গলনা অসারে গির ভন শৈলু এ ফেম আই রাহছু অসিরু কইতা শুনি বসা হইতা শৈলু এ ফেম আই রাহছু খেতালা জানলাই ও ভুটে কামাক ও মালিক লাই মানা রে ভোক যা পয়সা গনি মিঠাই খাউন ভনি ও মালিক লাই মানা রে ভোক শৈলু

0: পিরাতি কগল বের পরে রালাউনি গো
1: লইলো খালি খালি বেলা ভয় ওই ছিট গরম।

কইরে করো পায়া নোলা তাপাই ছাতা ওই না ঘুমলে রা আপকো চানো ডাটে মরে জানো ছাতা ওই না ঘুমলে লেখাকো টুনি টুনি মনে মনে বদাম খানে কামিল দুধকো তরি না তারা মৃগরে বদাম খানে কামিল।

দোলখা জিলা সকারি কোকিলা নব নাও হই ধমিল গরম সবলে সল্লা অনি কুরা মিলা নব নাও হই ধমিল সকারি মাথি বিশ্বাস গরম সাথি পালন গরম নিয়ম কো হাম্রাই ছর ছিমেক পুর্যাও সবলে বিবেক পালন গরম নিয়ম কো দুঃখ কোনি সাথি সুখ কোনি সাথি সহকারী সংস্থা হো হাম্রো ছর ছিমেক কুরা বুঝাও এক এক সহকারী সংস্থা হো ইয়ো সজিলো সংস্থা ঋণ তিরি বস্তা আফাইলাই হো ঘাট হইনা কষ্ট নবুঝেকো জস্তো আফাইলাই নাই হো ঘাট युवा पुस्ता जागौ नेतृत्वमा लागौ बढाउ आफ्नो क्षमता युवा पुस्ता जागौ विदेश जान छाडौ देशमै खोजौ सुविधा ठुला ऋणीहरूले ऋण तिरौ हजुर आलटाल नगरौ দোলখা জিলা সকারি কোকিলা

গটলাই গৈরো পিড়ালু লাই গয়ো বলে কেলালাই গাবলা। আজরা মিলিলাই পাটুকি গয়ে।

মাইতির ভরনা বাসি গয়ের সালামে বয়ুনি আমরাই কি যেটা দেখেও ডবল তাই ভাগ্য খবর সালামে বয়ুনি আমরাই কি দেখেও কানে খুশে হামলাই ভাঞ্চে ঝুলছে সালামে বয়ুনি আপনার মই খানিকা।

নবী দাগাউ চন্না তা বাচা বচান দে নাই গায় শুনে মা আলু কাটি তামা আরে আমার মা দে নাই গায় শুনে মা কালি নাই চোখ তিমলাই ডাড়াই ডাড়া পরে বাক খানে রে বল